আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1948 শকাব্দ, 25শে জুন 2026 খ্রিস্টাব্দ, 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 4:55 হয়ে 2 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 হয়ে 21 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 17 সেকেন্ড।

0: Development said that the day-long event will serve as a collaborative platform to align cutting-edge technological innovations with grassroots developmental needs of rural India. Key stakeholders like Niti Aayog, the India AI Mission, leading industry consultancies, technology startups, academia, and knowledge partners will deliberate on the transformative potential of artificial intelligence in accelerating rural development outcomes. Prime Minister Narendra Modi has congratulated Armenia's Prime Minister Nikol Pashinyan and his party on their victory in the recently held parliamentary elections. Mr. Modi received a call from his Armenian counterpart yesterday. Prime Minister Modi thanked him for facilitating the evacuation of Indian nationals stranded in Iran following the recent developments in West Asia. In a social media post, Prime Minister Modi said they reaffirmed the shared commitment to further strengthen the warm and multifaceted partnership between India and Armenia across key sectors. In men's cricket, a two-match multi-day series between India A and Sri Lanka A will begin at the Gaul International Stadium in Sri Lanka this morning. The match will begin at 10 a.m. Both four-day test matches of the series will be played at the same venue. Dhruv Jurail leads the India A side. In the ICC Women's T20 World Cup, India will take on Bangladesh in the Group A clash at the Emirates Old Trafford in Manchester today. The match is scheduled to begin at 7 p.m. Indian time. Harmanpreet Kaur-led women in blue are currently placed second in the group, while Bangladesh are placed fourth due to lower net run rate. And Hockey India has announced the 24-member Indian Junior Women's Squad for the Exposure Tour of the United Kingdom from 5th to 14th of next month. Under its new coach Tim White, the team will play 7 matches across Scotland and England as part of its preparations for the upcoming international competitions, including the Junior Asia Cup. The young squad will be led by captain Khaidam Shelema Janu. During the 9-day Exposure Tour, Indian team will play 2 matches against Scotland senior women's team and matches against junior sides from US, England and Belgium. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্টুডিওর ঘড়িতে সময় সকাল 6:10 হয়ে 11 সেকেন্ড। এখন জানিয়ে দিই আজ অর্থাৎ 25 জুন 2026 বৃহস্পতিবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলির কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে এখন শুনছেন সঙ্গীতাঞ্জলি। আপনার স্বাস্থ্য, তার আগে আজকের চাষবাস 6:30, 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও শুভদীপ দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন তৃষা পারুইয়ের কণ্ঠে, জানা অজানা সকাল 8:00, 8:05 নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস, উত্তরণ অনুষ্ঠানটি রয়েছে 8:20, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সকাল 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ, সকাল 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও মেঘবালিকা আচার্য, ভজন শুনবেন উৎস ঘোষের পরিবেশনায় বেলা 12:00, 12:15 লোকগীতি শিল্পী অনিতা পাল, 12:30 গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান, দুপুর 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি রয়েছে 5:30, সন্ধ্যা 6:05 সাঁওতালি লোকগীতি, পরিবেশনায় রবিলোচন মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, কৃষি কথার আসর 6:38, 7:10 রামায়ণ গান, পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ,

সন্ধ্যা 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর, অন্বেষা অনুষ্ঠানটি রয়েছে 8:30, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 9:30 নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস, ভজন শুনবেন তৃষা পাড়ুইয়ের পরিবেশনায় 9:45, রাত 10:00 শ্রবণের স্বাস্থ্য, 10:30 শুনবেন লোকগীতি শিল্পী অনিতা পাল, 10:40 অতুল প্রসাদের গান পরিবেশনায় অসীম কুমার ঘোষ, রাত 11:00 হাওয়াইন গিটার পরিবেশনায় চিরঞ্জীব চৌধুরী, 11:10 পরম্পরা অনুষ্ঠানে হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। গীতাঞ্জলির পরে জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। প্রথম অধিবেশনে এই অনুষ্ঠান পরিচিতির পরেই 6:15 সুবদ্ধ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত 6:25 শিল্পী পল্টু বিশ্বাস, ধারাবাহিক অনুষ্ঠান রামচরিত মানস 152 পর্ব শুনবেন 6:35, 6:45 ভজন শিল্পী উৎস ঘোষ, যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত 7:10 উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, 8:30 দ্বিজেন্দ্রগীতি শিল্পী অসীম কুমার ঘোষ, রাগ প্রধান গান 8:45 শিল্পী তৃষা পাড়ুই, 9:10 রসধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 10:15 অঞ্জুমন উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন, বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 12:00 সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, দুপুর 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 2:30। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পাড়ুই, 5:20 শুনবেন প্রীতি মুরারকার উপস্থাপনায় উর্বশী, সন্ধ্যা 6:10 হিন্দি কথিকা উপস্থাপনা প্রীতি মুরারকা, 6:30 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের হিন্দি ও ইংরাজি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। গুল গুলশান 6:30 উপস্থাপনা প্রীতি মুরারকা, 7:10 ভজন শিল্পী উৎস ঘোষ, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, রাত 8:00 হিন্দি ছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর স্পটলাইট, রাত 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 11:10। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 25 জুন 2026 সারাদিন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলির কথা। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন প্রথম অধিবেশনে, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে সেতার পরিবেশনায় দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, প্রথমে রাগ কোমল ঋষভ আশাবরী, পরে ললিত, এখন রাগ কোমল ঋষভ আশাবরী, সেতার বাজিয়েছেন পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে আজ শুনলেন প্রথমে কোমল ঋষভ আশাবরী ও পরে ললিত রাগে সেতার, বাজিয়েছেন পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন পল্টু বিশ্বাসের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্টুডিওর ঘড়িতে সকাল 6:34 হয়ে 55 সেকেন্ড। এখন শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান রামচরিতমানস পর্ব 152।

শুনলেন রামচরিত মানস পর্ব 152, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন ভজন, শিল্পী উৎস ঘোষ। প্রথমে প্রাচীন ভজন।

হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজ সকাল সকাল মানে ঠিক সকাল 7:10 সঞ্চিতা প্রচার তরঙ্গে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি তোমার যুববাণীর বন্ধু, আমি মল্লিকা। একদম জানো বন্ধু, এই সুপ্রভাতের অনুষ্ঠানে যখনই মানে আসি আর কি, মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। হ্যাঁ মানে এটা ঠিক যে অত ভোরে উঠে রেডি টেডি হয়ে এতদূর আসাটা বেশ চাপের এবং চিন্তাদায়ক, কারণ প্রত্যেকবার মনে হয় এরে চা দেরি হয়ে গেল তো। কিন্তু এই ভোরে উঠে শো করতে আসার কিন্তু আরও অনেক প্লাস পয়েন্ট আছে, আর তাদের মধ্যে অন্যতম হল এই ধরো ধীরে ধীরে আমাদের এই শহরটাকে কিন্তু জেগে উঠতে দেখা। সূর্যের প্রথম রশ্মিতে আমাদের আশেপাশটা কেমন হয়ে ওঠে, এবং ওই সকালে ঝাঁকে ঝাঁকে পাখি কোথায় যেন উড়ে উড়ে যায়, বা ধরো অত ভোরে বাসপট্টির লোক কেমন ছোটাছুটি করে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যায়, কিংবা কত সুদূর থেকে কত মানুষ একেবারে ভোরের ট্রেনটা ধরে আমাদের শহরে আসেন কাজের জন্যে অথবা চিকিৎসার কারণে, অথবা যারা আর্মিতে আছেন তারা কিন্তু ভোর ভোর জানো তো শিয়ালদাতে এসে তাদের বড় বড় দু তিনটে ট্রাকে করে সেই গোটা সপ্তাহের রেশনটা কিন্তু তারা তুলে নিয়ে যান। এই উত্তর কলকাতা মধ্য কলকাতার কত অলিগলি কত কিছু দেখতে দেখতে আমি শেষমেশ পৌঁছে যাই আমাদের প্রাণাধিক প্রিয় আকাশবাণীতে। তবে জানো আজ কিন্তু আমি সকালবেলা আকাশবাণীতে আসবার মানে জন্যে আর কি একটা অন্য মানে নতুন রাস্তা ধরেছিলাম। দেখো মাঝে সাঝে কিন্তু নতুন বা অচেনা রাস্তা দিয়ে আসা যাওয়া করা কিন্তু ভালো, তাদের নিজের ওপর ভরসাটা কিন্তু আরও গাঢ় হয় তাই না, কনফিডেন্সটা বাড়ে। তো যাই হোক, সেই রাস্তা দিয়ে আসতে আসতে দেখলাম মানে মানে আসবার সময় কিন্তু গঙ্গা পেরিয়ে আসতে হয়, এবং আমার গাড়ি যখন মানে গঙ্গার ওপর দিয়ে পার হচ্ছিল তখন আমি গঙ্গার ঘাটে এত মানুষকে দেখলাম যে কি বলবো, আজ মানে নদীর স্রোতের থেকেও বোধ হয় জনস্রোত বেশি আমি দেখেছি, মানে আমার চোখে পড়েছে আর কি। সবাই গঙ্গা আরতি করছে এই সকালবেলা, মানে ভোরবেলা বলতে পারো, স্নান করছে, প্রসাদ বিতরণ করছে, মানে এক কথায় এলাহি কাণ্ড আর কি। এবার আমি ভাবতে বসলাম যে আজকে গঙ্গার ঘাটে এত ভিড় কেন, মানে আরেকটু ভাবতে আরেকটু মানে নাড়াঘাটা করতে জিনিসপত্র মানে একটু ফোন টোন ঘেটে দেখলাম যে আজকে যেহেতু 25শে জুন, আজকে কিন্তু গঙ্গা দশহরা। মানে তোমরা অনেকেই জানো, প্রায় সবাই জানো, আর যেমনি ভাবা অমনি কাজ, তাই জন্য চটপট ভেবে ফেললাম যে আজকে তোমার সঙ্গে এই আমি আমাদের এই অতি পরিচিত নিত্য প্রবাহিত প্রণম্য গঙ্গা নদীকে নিয়ে গল্প

করব। জানো, আজ সত্যি একটা খুব ভালো দিন এবং ভীষণ পবিত্র একটা দিন, এবং এই তিথিকে কেন্দ্র করে কিন্তু এই আধ্যাত্মিক পর্ব মানে গঙ্গা দশহরার উৎসব কিন্তু গড়ে উঠেছে। তুমি নিশ্চয়ই জানো বন্ধু যে এই গঙ্গা দশহরা হিন্দু ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বলা হয় আজকের দিনে স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়েছিলেন দেবী গঙ্গা। তার ধারায় আমাদের পাপের কালিমা কিন্তু ধুয়ে যায়, আত্মা শুদ্ধ হয় এবং পবিত্র হয়। দশহরা নামটা কিন্তু এসেছে দশ অর্থাৎ মানে দশ যেটা আমরা বলছি, আর হরা মানে কিন্তু নাশ করা, যার মানে এই দিনে কিন্তু গঙ্গায় স্নান করলে আমাদের দশটা পাপের কিন্তু বিনাশ হয়, এবং এই কারণে কিন্তু মানুষ আজকের দিনে স্নান করতে আসেন এবং এই বিশ্বাস কিন্তু আজও প্রচলিত। আর এই উপলক্ষে গঙ্গা তীরবর্তী নানা শহরে আয়োজন করা হয় বিশেষ পূজার, গঙ্গা স্নানের, দান ধর্ম ইত্যাদি, ভক্তিগীতি। হ্যাঁ, ওই যেমন তোমাকে একটু আগে বলছিলাম না, আসবার সময় বাবুঘাটের এখান দিয়ে দেখলাম, আমাদের শহর কলকাতায় হরিদ্বারে, বারাণসীতে, গঙ্গাসাগরের মতো তীর্থস্থানে কিন্তু ভক্তদের ঢল নামে। গঙ্গার পবিত্র জলে স্নান করে মানুষ কিন্তু প্রার্থনা করে মুক্তির জন্য। কিন্তু কাদের মুক্তি বলো তো? নিজের মুক্তি, পরিবারের মুক্তি ও পূর্বপুরুষদেরও মুক্তি। মানে আমাদের যত পাপ, আমরা নিত্য নৈমিত্তিক জীবনযাত্রায় আমাদের অনেক সময় তো হয়ে যায়, অজান্তেও আমরা অনেক কিছু করে ফেলি, তো তার জন্য আর কি একটু প্রণাম করা, ঈশ্বরের প্রতি নিবেদন করা আর কি, সেখান থেকে আর কি সেই ধারণা নিয়ে কিন্তু আজকের এই দিনটাকে উদযাপন করা হয়। তাই আজকে আমি আমাদের এই অতি পরিচিত নদীটাকে নিয়ে অনেক আড্ডা, গল্প ইত্যাদি করব তোমার সঙ্গে, সেটা ভেবেই এসেছি। তবে ভালো মতন গল্পে ঢোকার আগে মনটা কেমন একটা গান গান করছে। আসলে দেখো, কোনো গল্পই, কোনো আড্ডাই তোমাদের সঙ্গে বোধহয় সম্পূর্ণ হয় না যতক্ষণ না আমরা গান শুনছি, তাই না? আর দেখো, তোমাদের জন্য প্রত্যেকটা দিন কিন্তু আমরা নিত্য নতুন গান, গল্প, আড্ডা ইত্যাদি দিয়ে কিন্তু আসর সাজাই। তবে গানে যাওয়ার আগে ছোট্ট করে তোমাকে জানিয়ে দিই যে আজকের অনুষ্ঠানের ব্যাপারে যদি তোমার কিছু জানানোর থাকে তাহলে কিন্তু তা সরাসরি আমাদেরকে জানাতে পারো ফেসবুকে। যুববাণী কলকাতা যে পেজটা আছে তার তলায় দেখতে পাবে আজকের কিন্তু গঙ্গা দশহরার একটা পোস্টার আছে, তার মধ্যে কিন্তু তার তলায় কমেন্ট করে কিন্তু জানাতে পারো তোমাদের মতামত। ইনস্টাগ্রামেও কিন্তু আমাদেরকে ফলো করতে পারো @YV কলকাতার পেজে। তাহলে চলো, প্রথমেই আমাদের ভীষণ পছন্দের শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে রইল তোমার জন্য এই গান। শুনতে থাকো যুববাণী, ফিরছে এক্ষুনি।

0: Mar, ma.
1: ফিরে এলাম গানের পরে। তোমার সঙ্গে আজকে আছি তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চিতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। বন্ধু, আজ কিন্তু অনেক গল্প আর গান সাজিয়ে এনেছি তোমার জন্য, ইতিমধ্যে সেটা বলেওছি। তবে বাদবাকি গল্পে যাওয়ার আগে আজকের দিনটা আর কী কী কারণে গুরুত্বপূর্ণ জেনে নিই এবার সেগুলো।
2: আজ এই দিনে
1: বন্ধু, আজ 25শে জুন, ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এই দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। 1975 সালের 25শে জুন আমাদের দেশে জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই রাতেই ঘোষণা করা হয়। তবে আইনটা কিন্তু কার্যকারিতা পায় আর কি, ও প্রশাসনিক বাস্তবায়ন এই আইনটির হয় কিন্তু মূলত 26 জুন থেকে, মানে আগামীকাল পরের দিন থেকে। প্রায় 21 মাস ধরে চলা এই সময়কাল ভারতীয় গণতন্ত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক অধিকার নিয়ে বহু আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। আবার আজকের দিনেই 1950 সালের 25শে জুন আজকে কিন্তু শুরু হয়েছিল কোরীয় যুদ্ধ। উত্তর কোরিয়ার বাহিনী যে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করার পরে এই সংঘাতের কিন্তু সূচনা হয়। পরবর্তী 3 বছর ধরে চলা এই যুদ্ধ শুধু কোরীয় উপদ্বীপকেই নয়, গোটা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। 1947 সালে আজকের দিনে প্রকাশিত হয়েছিল দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, মানে আমাদের সকলের ভীষণ পরিচিত অ্যান ফ্রাঙ্কের ডায়েরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা ও মানবতার এক অমূল্য দলিল হিসেবে এই বইটা কিন্তু আজও বিশ্বজুড়ে সমাদৃত। এইবার তবে জন্মদিনের কথায় আসি বন্ধু। আজ মানে 25শে জুন 1903 সালে বিখ্যাত সাহিত্যিক জর্জ অরওয়েল কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তার লেখা অ্যানিমাল ফার্ম এবং 1984 আজও বিশ্বের অন্যতম আলোচিত দুটি সাহিত্যকর্ম। স্বাধীনতা, সত্য এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে তার চিন্তাভাবনা কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের দিনেই মানে 25শে জুন 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট রাজনীতিবিদ সুচেতা কৃপালিনী। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ স্মৃতির কথা বলি বন্ধু। 1909 সালের 25শে জুন পৃথিবী কিন্তু হারিয়েছিল বিশ্ববিখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে। তার গান, নৃত্যশৈলী এবং মঞ্চ পরিবেশনা বিশ্ব সংস্কৃতিতে এক নতুন অধ্যায় তৈরি করেছিল। তার সৃষ্টি করা সুর আর পরিবেশনার জাদু কিন্তু আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। সত্যি আমারও ভীষণ ভীষণ পছন্দের একজন পপ গায়ক এবং আজ তার মৃত্যুদিন, মাইকেল জ্যাকসন। তাহলে আমরা কি বুঝলাম বন্ধু? বুঝলাম যে 25শে জুন মানেই শুধু ক্যালেন্ডারের কিন্তু একটা তারিখ নয়, এই দিনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়, স্বাধীনতার লড়াই, সাহিত্য, রাজনীতি আর সঙ্গীতের অসংখ্য স্মৃতি, তাই না? তবে এত গল্পের পর কিন্তু আমার আরেকটা গান শুনতে ইচ্ছা করছে, শোনাতে ইচ্ছা করছে শিল্পী মনোময়ের, মানে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে ভীষণ

ফিরে এলাম গানের পরে। বন্ধু, তোমার সঙ্গে আজকে আছি তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, সুপ্রভাতের অনুষ্ঠানে সঞ্চয়িতার প্রচার তরঙ্গে। এবার তবে তোমাকে আমি সেই নদীর কথা বলি যে কেবল এক নদী নয়, সে এক দেবী, একজন মা, আমাদের ইতিহাস তার কথায়। এবারে আসি সেই প্রবাহমান গঙ্গার কথায়। গঙ্গা, এই নামটা শুনলেই চোখে ভেসে ওঠে বিশাল জলরাশি। ঘাটে স্নানরত কত মানুষ, গঙ্গা আরতিতে ঝলমল করে ওঠা বাতি, কলকল করে বয়ে চলা জল। জানো, বারাণসীতে মানে গঙ্গা নদী দেখার কিন্তু সৌভাগ্য এখন আমার হয়ে ওঠেনি, তবে হরিদ্বারে এবং আমাদের কলকাতার বাবুঘাটে কিন্তু গঙ্গা আরতি দেখার সৌভাগ্য হয়েছে আমার। সেই অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতাকে কয়েকটা লাইনে কিন্তু বর্ণনা করা আমার পক্ষে সত্যিই সম্ভব নয়, তবে তোমরা যারা দেখেছ তারা নিশ্চয় অনুধাবন করতে পেরেছ যে মানে কি অদ্ভুত সুন্দর সেই অনুভূতিটা, তাই না? দেখো, আমরা সবাই মোটামুটি জানি যে গঙ্গার শুরু হয় হিমালয়ের কোলে গোমুখ গ্লেশিয়ার থেকে। জানো, এই গোমুখ মানে কিন্তু গরুর মুখ। কথিত আছে এক বরফের গুহা থেকেই কিন্তু গঙ্গার জন্ম। সেই জলধারা নেমে পাহাড় বেয়ে গঠন করল ভাগীরথীকে। জানা যায় রাজা সাগরের 60,000 পুত্রের আত্মা মুক্ত করতে ভাগীরথী কিন্তু তপস্যা করে গঙ্গাকে নামিয়ে আনেন পৃথিবীতে। কিন্তু তার তো ভয়ানক গতি। তখন মহাদেব আর কি মানে শিব ঠাকুর আর কি নিজে জটায় ধরে নিলেন সেই প্রবাহকে, তারপর আস্তে আস্তে পৃথিবীতে নামালেন, এবং সেই থেকে শুরু হলো আমাদের গঙ্গার যাত্রা। বারবার এই কথাটা বলছি যে গঙ্গা কেবল এক নদী নয়, সে কিন্তু ভারতীয় সংস্কৃতির শিরায় উপশিরায় মানে একেবারে মিশে মিলে একাকার হয়ে আছে, তাই না? এবং শুধু ভারতবর্ষ নয়, গঙ্গা কিন্তু বাংলাদেশে পদ্মা নামে খ্যাত। তাই আমাদের ঐতিহ্যের সঙ্গে, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে, এপার বাংলা এবং ওপার বাংলার প্রত্যেকটা মানুষের সঙ্গে এই নদী কিন্তু সেই প্রথম মানে সেই আদি থেকে কিন্তু জুড়ে আছে। ভারতবর্ষের দেবপ্রয়াগে অলকানন্দা ও ভাগীরথী মিলে কিন্তু তৈরি করেছে গঙ্গাকে। তারপর ঋষিকেশ, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর, মুর্শিদাবাদ, কলকাতা, মানে এক এক করে কত শহর, কত জনপদ ছুঁয়ে চলেছে সে, তাই না? তার বুকে গড়ে উঠেছে সভ্যতা, সাহিত্য, সাধনা। একটু আগে তোমায় বারাণসীর ঘাটের মানে আরতির কথা বলছিলাম, গঙ্গা আরতির কথা বলছিলাম। প্রতিদিন সন্ধ্যাবেলা এই গঙ্গা আরতি কিন্তু শুধুমাত্র একটা মোহময় দৃশ্য, হাজার হাজার প্রদীপ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের চোখের যে শ্রদ্ধার জল সেইটুকুনি কিন্তু নয়, তার থেকে অনেক বেশি, তাই না? এই পুরো বিষয়টা কিন্তু একটা ওই ধরো আবহে ঘেরা, ঠিক যেন একটা জীবন্ত চেতনা। সত্যি একটা কথা বলো তো, ধর্মের প্রকৃত অর্থ কি? ধর্মের প্রকৃত অর্থ কি সেটা নয় যেটা আমরা ধারণ করি, মানে এই যে আমাদের বোধ, আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা, আমাদের মনন? তাই আজকের এই দিনটা আমাদের সকলের উৎসব, কারণ নদী তো আমাদের প্রত্যেকের, তাই না? আবার দেখো, শুধু আধ্যাত্মিকতা নয়, গঙ্গা কিন্তু মানে কৃষির প্রাণও। গঙ্গার যে পলি মাটি তার জলের উপর নির্ভর করে কিন্তু কোটি কোটি মানুষ। একটা সময় ছিল যখন গঙ্গা থেকে কিন্তু জল নিয়ে চাষ করা হতো, এখন সেই চেহারাটা যদিও অনেকটা বদলেছে। যাই হোক, সে বিষয়ে আবার আরও অনেক কথা বলবো, তবে এখন তোমাকে কিন্তু আরেকটা গান শোনাতে ইচ্ছা করছে, আমাদের ভীষণ পরিচিত একটি গান, খুব পছন্দের একটি গান, চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে। রইল তোমার জন্য এই গানটি, শুনতে থাকো যুববাণী, ফিরছি এক্ষুনি।

ফিরে এলাম গানের পরে। বন্ধু, তোমার সঙ্গে আজকে আছি তোমার আরেক বন্ধু, যুবানীর বন্ধু মল্লিকা, সুপ্রভাতের অনুষ্ঠানে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু আগে তোমাকে আমি বাংলাদেশে গঙ্গার পদ্মা হয়ে ওঠার গল্প বলছিলাম, তাই তো? এখন সেই পরিণতির কথাই কিন্তু বলবো। 1787 সালের আর কি আশেপাশে, ওই সাল নাগাদি আর কি, ভয়াবহ কিন্তু প্লাবনের ফলে ভাগীরথী ও পদ্মার সংযোগ কিন্তু ছিন্ন হয়ে যায়। পরে গঙ্গার মূল প্রবাহ পূর্ব দিকে ঘুরে গিয়ে পদ্মা নামে প্রবাহিত হতে কিন্তু শুরু করে। তারপর এই পদ্মার তীরেই গড়ে ওঠে রাজশাহী, পাবনা, ফরিদপুর, মাদারীপুর আরও অনেক জনপদ। যারা তোমরা পদ্মাপাড়ের মানুষ ছিলে বা আছো, তারা জানো কীভাবে এই নদী তোমাদেরকে ঘুম পাড়ায়, আবার কি ভয়ঙ্করভাবে সব দিক ভাসিয়েও নিয়ে যায়, তাই না? বাংলাদেশের জনজীবনের ওপর পদ্মার কিন্তু প্রভাব অসীম। এমনই একটা গল্প আমার এখন মনে পড়ছে। আমার বাবা তার ছেলেবেলার এক রাতে তার কিছু বন্ধুর সঙ্গে একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কটা মাছ শেষ পর্যন্ত উঠেছিল সে আমি বলতে পারবো না, কিন্তু রাতে ঘুমানোর মধ্যে কখন যে ঝড় উঠেছিল সে খেয়াল কিন্তু তারা আর করতে পারেনি, মানে তারা আর কি ঘুমিয়ে পড়েছিল। তারপর সেই ঝড়ের মধ্যে নৌকো ফুটো হয়ে যায়, বালিশ, বিছানাপত্র, ছিপ সব কিছু, মানে যাবতীয় যা ছিল সেই সব তো ভেসেই গেল, ভিজেও গেল, একেবারে বিষম অবস্থা। কোনো ক্রমে ওই ভোর রাতে পদ্মা আর কি সাঁতরে কিন্তু বাড়ি ফিরেছিল তারা, সেই দুর্যোগকে মাথায় নিয়ে। মানে সেই অনন্য অভিজ্ঞতা বাপি কিন্তু আমাকে আমার ছোটবেলায় শুনিয়েছিলেন। পদ্মাকে নিয়ে আমার বাবার এই ঘটনাটা একেবারে ওই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স কিন্তু বলতে পারো। তখন গায়ে কাঁটা দেওয়ার বিষয়টা ঠিক একটা, মানে খুব একটা বুঝতাম না, তবে তবুও তা সত্ত্বেও আর কি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলাম। আজ বাবাও নেই আর পদ্মা অনেক দূরের মনে হয়, তবে বাবা বেঁচে থাকলে আমি ঘটনাটা বলছি শুনলে আর আকাশবাণীর মতন জায়গা থেকে তোমার সঙ্গে ভাগ করে নিচ্ছি শুনলে খুব খুব খুশি হতেন এবং বেজায় হাসতেন। সত্যি, স্মৃতি ছাড়া আমরা কি, তাই না? আমাদের জীবনটাই তো এই দেখো পুরো নদীর মতন, কখনো বানভাসি হয়, কখনো আবার চলছে জনস্রোতে, স্রোতের মতো বয়ে চলি আমরা, তাই না? তোমাকে আরেকটা কথা বলি, আরেকটা গল্পের কথা মনে পড়ছে, পাবনার এক গ্রামের গল্প। একসময় জমিদারের ঘরের বউ ছিল কিন্তু হীরে, নদীর ধারে প্রতিদিন গঙ্গা জল দিয়ে পুজো দিতেন তিনি। কথিত আছে একদিন নদীতে নামার পর তিনি আর কিন্তু ফিরে এলেন না, নদী গিলে নিল তাকে। কিন্তু এরপর থেকে প্রত্যেক বছর সেই নির্দিষ্ট দিনে গ্রামের পাশে সেই জায়গায় গন্ধ ছড়াতো বেল ফুলের। গ্রামের মানুষ বলতো হীরে বউ এখনো আসে, পুজো দেয়। কেউ কেউ বলেন পদ্মা নদীর বুকে নাকি মাঝে মাঝে তার মানে ছায়াও দেখা যায়। এরকম অনেক উপাখ্যান আছে লোকজীবনে আমাদের আশেপাশে কিন্তু মা গঙ্গাকে নিয়ে।

কখনো তিনি ক্ষমাশীলা মা, কখনো তিনি ভয়ঙ্করী দুকুল ভাসিয়ে দেওয়া প্রবাহিনী এক তন্নি, কখনো আবার রক্ষাকারী। বাংলার কবিতা গানে গঙ্গার পদ্মা আলাদা দুই নাম হলেও মূলে কিন্তু তারা এক। নজরুল লিখেছেন পদ্মা পাড়ে দাঁড়িয়ে, আবার রবীন্দ্রনাথ লিখেছেন শান্তিনিকেতনের আকাশের তলায় বসে গঙ্গা দেখার কথা। গ্রামের মানুষের কাছে গঙ্গা মানে শুধু জল নয়, সে আশীর্বাদ। জানো, এই বিশেষ দিনে আমার দিদা কিন্তু এখনো বলেন যে আজ গঙ্গা দশহরা, গঙ্গা জল আনতে হবে তো, এবং সেই জল দিয়ে পুজো হবে ঠাকুর ঘরে। আজকে সকালবেলা আসার সময় মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা, একটু গঙ্গা জল লাগবে, তুলে নিয়ে আসবো? কাছেই তো, হাত বাড়ালে একটু হেঁটে গেলেই বাবুঘাট। আর যদিও দেখি কি করি ফেরতার সময়, ফেরবার সময় আর কি। এখনও অনেক বাড়িতে কিন্তু এই রীতিটা আছে যে গঙ্গা দশহরার দিন গঙ্গা জল নিয়ে এসে মা গঙ্গাকে পুজো করে তারপর বাড়িতে এসে পুজো করা হয়। সত্যি গঙ্গা জল কিন্তু শুধু জল নয়, সে একটা আশীর্বাদ এবং পবিত্রতা, আমাদের বিশ্বাস। গঙ্গা জল ছিটিয়ে সব কিছুই পবিত্র করা সম্ভব, এটা আমাদের সকল মানে বাঙালিদের মধ্যে এটা প্রচলিত। আর সত্যি দেখো, মানে বিয়েতে, অন্নপ্রাশনে, জন্ম মৃত্যু প্রত্যেকটি মুহূর্তে, আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে বোধ হয় গঙ্গা সঙ্গ দেয়, তাই না? আজকে তাই তাকেই আবাহন করছি, বলছি তার অনেক গল্প, তবে গল্প এখনো কিছু বাকি। তার আগে এই গঙ্গা পদ্মা সবকিছু একাকার হয়ে যাচ্ছে যেই গানে, সেই গানে একটু যাই, শুনে নি শিল্পী সারণী পোদ্দারের কণ্ঠে এই সুন্দর গানটি। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

কি মিষ্টি একটা গান শুনলাম, তাই না? ফিরে এলাম গানের পরে। আজকে তোমার সঙ্গে আছি তোমার যুবগানের বন্ধু, আমি মল্লিকা। আর বন্ধু, আজকের অনুষ্ঠান কেমন লাগছে, আজকে সুপ্রভাতের অনুষ্ঠান কেমন লাগছে, তা কিন্তু তুমি সরাসরি আমাদেরকে জানাতে পারো যুবাণীর যে ফেসবুক পেজটি আছে তার মধ্যে। আজকে যে গঙ্গা দশহরার পোস্টারটা গেছে সুপ্রভাতের নামে আর কি, সেই পোস্টারের তলায় কিন্তু তুমি সরাসরি জানাতে পারো তোমার মতামত। চলো তাহলে এবার গল্পে ফেরা যাক। জানো বন্ধু, একটা সময় ছিল যখন কুমোর, জেলে, মাঝি সবাই বিশ্বাস করত যে যদি গঙ্গাদেবী রেগে যান তবে নাকি জাল ফেললেও একটাও মাছ উঠবে না। তাই প্রথম জাল ফেলার আগে কিন্তু তারা মনে মনে মা গঙ্গাকে প্রণাম করতেন। এই সংস্কৃতি কিন্তু আজও আছে, সময় বদলেছে কিন্তু ভক্তি আছে অটুট। এই কথা বলতে গিয়ে আমার ছোটবেলায় আরেকটা ঘটনার কথা কিন্তু মনে পড়ে গেল। গরমের ছুটিতে আমি একবার আমার এক বন্ধুর মামার বাড়ি গিয়েছিলাম। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে ইচ্ছামতী নদী, খুব বড় নয় কিন্তু গ্রামের মানুষের কাছে সেই নদীটাই ছিল সবকিছু। সেখানে সকালে কেউ জল নিতে আসতো, কেউ কাপড় কাচতে যেত, কেউ আবার নদীর ধারে বসে গল্প করত। একদিন বিকেলে আমি আর আমার সেই বন্ধু নদীর পাড়ে খেলতে গিয়েছিলাম। খেলতে খেলতে আমরা কিন্তু ওই খুব ছোট ছিলাম তো, চিপসের প্যাকেট, কাগজ ইত্যাদি সব নদীর ধারে কিন্তু ফেলে রেখে চলে আসি। তখন অতটা ব্যাপার ওই মানে নোংরা করা উচিত নয়, মানে মা বলতো, মা সামনে থাকলে নিশ্চয়ই বকা দিত, কিন্তু অতটা খেয়াল করিনি। ফেরার সময় দেখলাম একজন বৃদ্ধ মানুষ সেসব কাগজ কিন্তু কুড়িয়ে নিচ্ছেন। আমরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, দাদু এগুলো তুমি পরিষ্কার করছো কেন, এগুলো দিয়ে তুমি কি করবে? দাদু একটু হেসে বললেন, তোরা যে নদীর ধারে খেলতে আসিস কি ভালো লাগে বলতো, এই নদী তোদের জল দেয়, ফসল ফলায়, গরম হাওয়া দেয়, মানে গরমে হাওয়া দেয় আর কি, যে আমাদের এত কিছু দেয় তার যত্ন নেওয়াটাও তো আমাদের দায়িত্ব, তাই না? কথাটা সেই মুহূর্তে কিন্তু খুব সাধারণ লেগেছিল, কিন্তু আজ যখনই আমি সেই বিষয়টা ভেবে দেখি সত্যি মানে এখনো মনের ভেতরে কোথাও দাগ কেটে রয়েছে কথাটা, কারণ এটা সত্যি খুব খুব মানে আমাদের বোঝা উচিত। আমরা দৈনন্দিন কাজে কর্মে কিন্তু এরকম অনেক কাজ করি কিন্তু না বুঝেই, অত খেয়াল করি না কিন্তু নোংরা করে ফেলি, এটা যে কত বড় একটা সত্যই ছোট্ট বয়সে আমি শুনেছিলাম, শিখেছিলাম, এখনো কিন্তু কিছু করতে গেলে আমি ভীষণ কনসিয়াসলি করি, মানে একটা ডাস্টবিনে সেখানে গিয়ে ফেলি। তো এই ছোট ছোট কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে থেকে যায়, তাই না? সেদিন প্রথম বুঝেছিলাম যে নদী শুধু জল নয়, নদী মানে কিন্তু স্মৃতি, নদী মানে জীবন, নদী মানে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে যাওয়া ভালোবাসা। আমরা যদি নদীকে ভালো না রাখি তাহলে নিজের ভবিষ্যৎ কি ভালো রাখতে পারবো না? গঙ্গা দশহরার দিন তাই আমাদেরকে মনে করায় যে মা গঙ্গাকে প্রণাম করার সবচেয়ে বড় উপায় নদীকে কিন্তু পরিষ্কার রাখা, জলের অপচয় না করা, আর প্রকৃতিকে সম্মান করা। সত্যি তো বন্ধু, নদী কোনোদিনও নিজের জন্য কিচ্ছু চায় না, শুধু বইয়েই চলে, দিয়েই চলে, আর যেতে যেতে বলে যায় যে জীবনে যতটা সম্ভব অন্যের উপকার করে যেতে, কোনো কিছুর প্রত্যাশা না করে, কোনো কিছু ফেরত না চেয়ে, স্রেফ অন্যের কল্যাণে নিজেকে সমর্পিত করতে। তাই আজকের দিনে আমরা যদি ছোট্ট এই একটা প্রতিজ্ঞা করি যে প্রকৃতিকে আরেকটু ভালোবাসবো, নদীকে নোংরা করব না, তাহলে কিন্তু এই আজকের দিনটা আরও বিশেষ হয়ে ওঠে, তাই না? তবে এসব কথা আরও বাকি, অনেক অনেক গল্প বাকি। আবার তোমার জন্য একটা মিষ্টি গান রাখছি আমাদের ভীষণ পছন্দের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

সত্যি মানে ইচ্ছামতির গল্প বলছিলাম, আমার ছেলেবেলার গল্প বলছিলাম, তার সঙ্গে কোথাও এই গানটা মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে এত ভালো লাগলো শুনতে শুনতে, আশা করি তোমারও ভীষণ ভালো লেগেছে। আজকে তোমার সঙ্গে আছি তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, সুপ্রভাতের অনুষ্ঠানে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আজ এত দূষণের কারণে কিন্তু গঙ্গা ক্লান্ত, শহর কলকারখানা আমাদের অবহেলায় সে কিন্তু একেবারে নোংরা হয়ে পড়েছে, আবর্জনায় ভরে উঠেছে। তবুও সে কিন্তু বয়ে চলেছে ক্রমাগত, সংস্কার হচ্ছে কিন্তু খুবই ধীরে। তাই এখন আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি, গঙ্গাকে দূষণমুক্ত রাখার কিছু সহজ উপায় কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, তার অনেকগুলোই কিন্তু আমরা জানি, তবুও একবার করে বলে দিচ্ছি। যেমন ধরো, প্রথমত কারখানার বর্জ্য প্রক্রিয়াকরণ না করে কিন্তু গঙ্গায় সেটা ফেলা যাবে না। দ্বিতীয়ত, প্লাস্টিক ও থার্মোকলের প্রতিমা বা ময়লা কিন্তু নদীতে বিসর্জন দেওয়া যাবে না আর কি। তারপরে ধরো, গঙ্গার তীরে যে শহরগুলো, তার কিন্তু যে আধুনিক জল সংশোধন বা জল শোধন যে ব্যবস্থা, সেটা কিন্তু শুরু করতে হবে একেবারে তীরবর্তী যে শহরগুলো, একেবারে সবার আগে। তারপরে ধরো, সাধারণ মানুষকে সচেতন করা, মানে এটা বলা যে নদী কিন্তু আমাদেরকে ভরণ পোষণ করে এবং তারা জানেনও, তবু তাদেরকে এটা মনে করিয়ে দেওয়া যে আমরা কিন্তু নদীকে নোংরা করলে তাদেরই বরঞ্চ বিপদ, তাই না? এবং সেই কি বলবো, সেই দূষণ থেকে কিন্তু মাছ ইত্যাদি পশু তারা কিন্তু সেটা খাচ্ছে এবং সেটাই ঘুরে ফিরে তাদেরকেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে, এবং ঘুরে কিন্তু সেই খাদ্যটি আমরাও খাচ্ছি, সেই মাছটি আমরাও খাচ্ছি, এবং আমরাও সেই বিপদের সম্মুখীন হচ্ছি। তারপরে ধরো, তীরবর্তী এলাকায় গাছ লাগানো এবং পলিথিন ব্যবহার করা কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে। এই ভারতে গঙ্গা পরিষ্কারের জন্য সরকারি উদ্যোগে নমামি গঙ্গে এই প্রকল্পটির কথা কিন্তু আমরা মোটামুটি অনেকেই জানি, এবং এর মাধ্যমে কিন্তু নদীর তীরে যে বর্জ্য পরিশোধন করার কেন্দ্র, সেটা কিন্তু তৈরি করা হয়েছে, এবং লোকাল স্কুল কলেজে কিন্তু সচেতনতা শিবির মানে কিছুদিন অন্তর অন্তরই কিন্তু গঠন করা হয়, এবং স্থানীয় মৎস্যজীবীদের নতুনভাবে নদী রক্ষা প্রকল্পে কিন্তু যুক্ত করা হয়েছে। জানো বন্ধু, পশ্চিমবঙ্গে মালদা জেলার একটি গ্রামে স্থানীয় কিছু ছেলেমেয়েরা নিজেরা মিলে তৈরি করেছে গঙ্গা বাঁচাও দল। তারা নিয়মিতভাবে গঙ্গার ঘাট পরিষ্কার করে, প্রতিমা বিসর্জনের পর ময়লা যা যা পড়ে থাকে সেগুলো কিন্তু তারা কুড়িয়ে রাখে, স্কুলে গিয়ে ছোটদের শেখায় যে গঙ্গা দূষণ মানেই কিন্তু আমাদের ভবিষ্যৎ দূষণ। এই ছোট ছোট কাজ দিয়েই গঙ্গাকে আবার তার পুরনো রূপ কিন্তু ফিরিয়ে দেওয়া সম্ভব। আসো, আজ এই গঙ্গা দশহারে আমরা প্রতিজ্ঞা করি যে মা গঙ্গাকে আমরা সম্মান করব, তার জল একটু দূষণ করব না, তার পবিত্রতাকে ফিরিয়ে আনার জন্য সকলে একসঙ্গে কাজ করে যাব। তবে বন্ধু, ঘড়ির কাঁটা বলছে যে হাতে আর একদম সময় বাকি নেই, মানে আজকের জন্য, আজকের জন্য আবার রেডিওতে মানে তোমাদের সঙ্গে আড্ডাতে কিন্তু আমাকে আপাতত ইতি টানতেই হবে, বলতে হবে টাটা গুড বাই। আজকের দিনটা তোমার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, আবার হঠাৎ করে মানে এরকমভাবেই দুম করে চলে আসবো তোমার সঙ্গে আড্ডা দিতে।

নতুন গান গল্প ইত্যাদি সবকিছু নিয়ে। তবে যাওয়ার আগে বন্ধু তোমাকে আরেকবার জানিয়ে রাখি যে তোমার যদি কোনো বিষয় আমাদেরকে জানাতে ইচ্ছে করে আর তবে তা কিন্তু সরাসরি তুমি জানাতে পারো আমাদেরকে মেল করে। আমাদের মেল আইডিটা তোমাকে একটু বলি, yuvavianikolkata@gmail.com বা মানে যুববাণী kolkata@gmail.com এটা হচ্ছে আমাদের ইমেল আইডি। অথবা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো যারা জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে বন্ধু যাবার আগে একটু বলে দিই আজকে সারাদিনে যুববাণীর কোন কোন বন্ধু কী কী বিষয় নিয়ে তোমার সঙ্গে আড্ডা দিতে চলে আসবে। দিনের শুরুতেই আমি মল্লিকা ছিলাম সঞ্চিত প্রচার তরঙ্গে সুপ্রভাতের আড্ডায় গঙ্গা দশহরার গল্প নিয়ে। এরপর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ঐতিহ্যের আসরে থাকছে তোমাদের যুববাণীর আরও দুই বন্ধু শুভাশিষ ও মেঘবালিকা। তারপর বেলা 12টা থেকে 12:30 পর্যন্ত মৈত্রী প্রচার তরঙ্গে অল্প অল্প গল্পকথার আসরে সেই আড্ডায় আর কি তোমার সঙ্গে থাকবে আমাদের আরেক বন্ধু স্বীটি। তারপর সন্ধ্যে 7টায় ব্রতদ্বীপ চলে আসবে মৈত্রী প্রচার তরঙ্গে গল্প বলি শোনোর অনুষ্ঠানে। তারপর রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত FM রেনবোতে যুববাণীর আরও দুই বন্ধু অর্ণব এবং পৌলমি চলে আসবে YV প্যানোরামা নিয়ে। আর আগামীকাল অর্পণ আসবে তোমার সঙ্গে সুপ্রভাতে কিন্তু আড্ডা দিতে আরেকটা নতুন গল্প আড্ডা মজা গান অনেক কিছু নিয়ে। তাই অবশ্যই শুনতে হবে যুববাণী, তাই তো? ততক্ষণ খুব ভালো থেকো বন্ধু, আনন্দে থেকো, কান রেখো খোলা। আর না না না উল্টে গেল, তাই তো? তাই ভাবছো যে কি বলছে মল্লিকা, মন রেখো খোলা আর কান রেখো কোথায়, রেডিওতে, মানে আমাদের যুববাণী কলকাতার পেজে। আর যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম শিল্পী সর্বাণীর কণ্ঠে এই সুন্দর গানটা, শুনতে থাকো যুববাণী। আজ তবে চলি, টাটা।

0: Powerful 7.5 magnitude earthquake hits Venezuela, causing collapse of multiple buildings. And in cricket, India to take on Bangladesh in Group A match of ICC Women's T20 World Cup in Manchester this evening. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অসীম কুমার ঘোষ।

শুনছিলেন রাগ প্রধান গান শিল্পী তৃষা পারুই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। তারাতলার ব্রিজবিজে নির্মীয়মান একটি গুদাম ধসে গিয়ে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কুড়িজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, মৃতদের মধ্যে

রয়েছেন রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, পাপ্পু রজক, ঘি কুমার, আসগার হোসেন এবং সাহিল সর্দার। এদিকে ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকার বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির কাজ 31 জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারাতলা কাণ্ডে পুলিশ এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছেন প্রজেক্ট সুপারভাইজার গুলজার হোসেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, ওই গুদামের শ্রমিক সরবরাহকারী দিবাকর ভান্ডারী, জমির ইজারাদার শম্ভুনাথ বেহেরা এবং পুরসভার দালাল আব্দুল হামিদ। যদিও আব্দুল হামিদের নাম এফআইআর তালিকায় ছিল না, ইতোমধ্যেই এই ঘটনায় সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে সিট এ বিষয়ে তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুনার আগরওয়ালের নেতৃত্বে কাজ করবে সিট। বিএলও হিসেবে কর্মরত শিক্ষকদের 2027 সালের জনগণনায় গণনাকারী হিসেবে নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। যেসব শিক্ষক এবছর বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করেছেন, তাদের 2027 সালের জনগণনার জন্য গণনাকারী হিসেবে চিহ্নিত ও নিযুক্ত করা হচ্ছে বলে নির্দেশিকায় বলা হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষকদের জনগণনার কাজে প্রয়োজন অনুযায়ী নিয়মিত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য শিক্ষা দপ্তরকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদেরও পূর্ণ সহযোগিতা করার কথাও বলা হয়েছে। বাজেট অধিবেশনের 6ষ্ঠ দিনে আজও বিধানসভায় রাজ্য বাজেটের ওপর আলোচনা হবে। গতকাল ও আজ 2 দিন ধরে মোট 10 ঘন্টা আলোচনা হবে। গতকাল প্রথম দিনের আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। প্রায় 6 মাস বন্ধ থাকার পর ব্যারাকপুরের কাকিনাড়া জুট মিল আগামী 1 জুলাই থেকে ফের খুলতে চলেছে। কলকাতা নিউ সেক্রেটারিয়েটে গতকাল রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে শ্রম সচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 26শে ডিসেম্বর ওই জুট মিলটি বন্ধ হয়ে যায়। এর ফলে অন্তত 3,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মঙ্গলবার রাত থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে জিয়ারুল শেখ ও সাবির শেখকে গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা হলে তাদের ইতোমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজত হয়েছে। আরও 2 জন হাফিজুল শেখ ও ফকর শেখকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। অন্যদিকে অপর এক অভিযুক্ত মিনারুল শেখকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে গুড়গাঁও আদালতে পেশ করা হবে বলে জেলা পুলিশ সুপার অতুল জি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 2018 সালের 13ই মে পঞ্চায়েত নির্বাচনের আগে রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাখালীতে সিপিআইএম কর্মী দেবু দাস ও উষা দাস নামে এক দম্পতিকে তাদের বাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা 10 জনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় তাদের। উল্লেখ্য, 2018 ওই ঘটনার পর দম্পতির ছেলে দীপঙ্কর দাস 12 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তখন পুলিশ 9 জনকে গ্রেপ্তার করলেও তাদের কারণ নামই অভিযোগপত্রে ছিল না বলে জানা যায়। দার্জিলিংয়ের সেবক রোডের শিবমন্দির সংলগ্ন এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে ধসের জেরে যান চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে গেছে। সাধারণ যাত্রীদের অসুবিধায় পড়তে হয়েছে। তবে জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় 1.5 ডিগ্রি বেশি। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 12:35।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঝাপতালি তবলা পরিবেশন করলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, হারমোনিয়ামে সঙ্গত করলেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান শুনছেন 297.1

0: Three of its World Cup group stage matches for the first time in Mexico City this morning. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষা পাড়ুই।

তৃষা পাড়ুইয়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

এতক্ষণ ভজন শুনলেন উৎস ঘোষের কণ্ঠে আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই রয়েছে দর্পণ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিতা প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ। এখন শুরুছে ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে হিন্দি ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম উসনে কাহা থা।

চাচুবির গান শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। খেলার খবর একটু পরেই।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাও আইভরি কোস্টের, জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে, মেক্সিকো 3-0 গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দিয়েছে। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী 25 জুলাই শুরু হবে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারত বাংলাদেশের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ই-র খেলায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আজ গ্রুপ এ-র ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। 63 মিনিটে দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করেন থালেপো মাসেকো। অন্য খেলায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে 3-0 গোলে পরাজিত করে। মেক্সিকোর হয়ে 55 মিনিটে মাতেও তাভ চাভেজ, 61 মিনিটে

0: জুলিয়ান কুইনোনোস ও 71 মিনিটে আলভারো ফেদালগো গোল করেছেন। এর ফলে গ্রুপ এ থেকে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো দুটি দলই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল। দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32-তে দক্ষিণ আফ্রিকা কানাডার মুখোমুখি হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও একটি গোল করেন ম্যাথিউস কুনহা। গ্রুপের অন্য ম্যাচে আটলান্টা স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মরক্কো হাইতিকে 4-2 গোলে হারিয়ে দেয়। ম্যাচের 10 মিনিটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনৌয়ের আত্মঘাতী গোলে হাইতি এগিয়ে যায়। 39 মিনিটে হাইতির হয়ে গোল শোধ করেন আশরাফ হাকিমি। 43 মিনিটে আবার হাইতির উইলসন ইসিডোর গোল করলে প্রথমার্ধে সংযুক্ত সময়ে ইসমাইল সাইবেরি মরক্কোর হয়ে ফের সমতা ফেরান। এরপর 78 মিনিটে সৌফিয়ান রহিমি ও 89 মিনিটে গেসিমে ইয়াসিনের করা গোলে মরক্কো জয়লাভ করে। গ্রুপ বির খেলায় ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের হয়ে 46 মিনিটে রুবেন ভার্গাস ও 57 মিনিটে জোহান মানজাম্বি গোল করেন। 76 মিনিটে কানাডার হয়ে প্রমিসে ডেভিড গোল করে ব্যবধান কমান। অন্য ম্যাচে সিয়াটেল স্টেডিয়ামে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 গোলে হারিয়ে দেয়। 29 মিনিটে বসনিয়ার হয়ে কেরিম আলবাগোভিচ প্রথম গোল করেন। সুলতান আল ব্রেক 34 মিনিটে কাতারের হয়ে একটি আত্মঘাতী গোল করেন। এরপর 42 মিনিটে হাসান আল হায়দোস কাতারের হয়ে গোল করে ব্যবধান কমালে আর্মিন মাহমিক 80 মিনিটে বসনিয়ার হয়ে ফের গোল করেছেন। আগামীকাল ফুটবল বিশ্বকাপে 6টি খেলা। গ্রুপ এফ এর ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে নেদারল্যান্ডস তিউনিশিয়ার ও আর্লিংটন স্টেডিয়ামে জাপান সুইডেনের মুখোমুখি হবে। 2টি খেলাই শুরু হবে আগামীকাল ভোর 4:30। অন্য 2টি খেলায় গ্রুপ ডির ম্যাচে ভারতীয় সময় সকাল 7:30 ইংলেউড স্টেডিয়ামে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ও সান্তা ক্লারা স্টেডিয়ামে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। আগামীকাল ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে ফ্রান্সের ও সেনেগাল ইরাকের মুখোমুখি হবে। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী 25 জুলাই শুরু হবে, চলবে 23 আগস্ট পর্যন্ত। মোট 24টি দল এবারে ডুরান্ড কাপে অংশ নেবে। এর মধ্যে 2টি বিদেশি দল থাকছে। কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল, শিলং 5টি শহরে 6টি মাঠে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলাগুলি হবে, তবে পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষিত হয়নি। উল্লেখ্য, 1988 সালে ডুরান্ড কাপ ফুটবল শুরু হয়েছিল। শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতা থেকে বহু প্রতিভাবান ফুটবলার উঠে এসেছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে বাংলাদেশ 16 ওভার 5 বলে 4 উইকেটে 110 রান করেছে। প্রিমিয়ার ডিভিশন ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হয়েছে। আজ আইএফএ অফিসে এক বৈঠকে এই লটারি অনুষ্ঠিত হয়। গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এফসি ও রানার্স আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে যথাক্রমে গ্রুপ 1 ও গ্রুপ 2-তে রেখে বাকি দলগুলিকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। ব্যাডমিন্টনে তানভি শর্মা ও কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়ার ফুলারটনে গতকাল জয় দিয়ে ইউএস ওপেন ব্যাডমিন্টন অভিযান শুরু করেছেন। খেলার খবর আপাতত এটুকুই, এর পরের খবর রাত 10টায়।
1: সঞ্চিত প্রচার তরঙ্গ অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নানা রঙের গান, প্রথম ইত্যাধুনিক গান মালবেন্দু মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন নানা রঙের গান আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রজার তরঙ্গে। এখন শুরু হচ্ছে স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী আজকে স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা। এবারের সফরে দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং আরও গভীরতর হয়েছে, এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ওয়াদা। সঞ্চালনে রয়েছেন সাংবাদিক মানস প্রতিম ভুয়ান। মাননীয় রাষ্ট্রদূত ওয়াদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন, তিনি এবারের সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বিস্তারিত আলোচনা করেন। তাদের মধ্যে আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। উভয় দেশের তাদের উদ্ভাবনী অংশীদারিত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন। ভারত ও ফ্রান্স তাদের বাণিজ্য বর্তমান 16 বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে 2030 সাল নাগাদ 32 বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে সম্মত হয়েছে। এবারের সফরে মার্কিন রাষ্ট্রপতি ম্যাক্রোর সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আপনি আমাদের

তাদের এই আলোচনার প্রেক্ষাপটে ভারত ফ্রান্স সম্পর্কের গতি প্রগতি নিয়ে কিছু বলুন রাষ্ট্রদূত অনিল বাধা। 13-18 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের ফাঁকে তিনি স্লোভাকিয়া সফর করেন। ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই দুটি দেশ সফর ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। উভয় দেশই প্রযুক্তিগত বিষয়ের দিক থেকে আলোকপাত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে ফ্রান্সের এসে পৌঁছন। উভয় নেতাই যৌথভাবে ভারত ইনোভেট ফ্ল্যাগশিপ কর্মসূচির সূচনা করেন। আমরা জানি স্টার্ট আপ উদ্ভাবনী প্রক্রিয়া উভয় ক্ষেত্রেই ভারত থেকে ফ্রান্সের গবেষকরা সহ বিভিন্ন দেশে যাচ্ছে। বিভিন্ন প্রযুক্তি কোম্পানিও এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের পরিধি বিস্তার করেছে। আমরা দেখতে পাচ্ছি উদ্ভাবনী শক্তি ক্ষেত্র বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে বাড়ছে। এবারের সফরে উভয় দেশ এ ব্যাপারে একাধিক চুক্তি এবং মৌ স্বাক্ষর করেছে। একথা আমরা সকলেই জানি। প্রতিরক্ষা ব্যবস্থায় ভারত ও ফ্রান্স তাদের সহযোগিতা উন্মুক্ত করেছে, বিশেষ করে মহাকাশ গবেষণায় এর প্রভাবটা আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। সাংবাদিক মানুষ প্রতিম ভুয়ান, মাননীয় অনিলজি, এবারের সফরে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশেষ তাৎপর্য বহন করেছে সে ব্যাপারে আমাদের শ্রোতাদের কিছু বলুন। রাষ্ট্রদূত, এ প্রসঙ্গে এবার আমি আসব ভারত ফ্রান্স অর্থনৈতিক নিরাপত্তা রায়দাক এবারের সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তি, ক্রিটিক্যাল মিনারেলস সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশ সহযোগিতার আশ্বাস দিয়েছে। কৌশলগত শিল্প সহযোগিতা এবং অর্থনৈতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উভয় দেশই একাধিক পদক্ষেপ নিয়েছে। উভয় দেশই আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলবে বলে জানিয়েছে। একটু আগেই বললাম বর্তমানে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $16 বিলিয়ন, ২০৩০ সালের মধ্যে তা $32 বিলিয়ন পৌঁছানোর ব্যাপারে দুটি দেশ একমত হয়েছে। এ ব্যাপারে ভারত ও ফ্রান্স দুটি দেশের বিনিয়োগও আরও বৃদ্ধি পাবে। এছাড়া শিল্প, প্রযুক্তি, উদ্ভাবনী শক্তিতে সহযোগিতা আরও সম্প্রসারিত করবে। আমরা জানি ইতিমধ্যে ভারত উপর ইউরোপীয় ইউনিয়ন যুক্ত বাণিজ্য কার্যকর হয়েছে। ঠিক এই পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি ফ্রান্সের একাধিক শীর্ষস্থানীয় কোম্পানির বরিষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি মিস্ট্রেল এআই এর আর্থার ম্যানসয়েজ এর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও আনস্ট্রামের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, মার্কিন সিইও সহ শীর্ষ বাণিজ্য বিষয়ক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। ভারত বিশ্বাস করে প্রযুক্তিবিদ্যা বর্তমানে গোটা বিশ্বকে চালিত করছে। এ ব্যাপারে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তুলে ধরেন। এআইকে সুষ্ঠুভাবে ব্যবহার করে এই বিশ্বকে সঠিকভাবে চালিত করার প্রসঙ্গটি এ ব্যাপারে সফরে গুরুত্ব পেয়েছে। সাংবাদিক, ভারত বর্তমানে সহজে

ব্যবসা করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। উদ্ভাবন শক্তির বাণিজ্যিকীকরণ সব বিষয়ে আমরা বেসরকারি লগ্নিকারীদের সমর্থন জানাচ্ছি খুব কম খরচে। পরিবেশ বান্ধব শক্তি সরবরাহের ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়েছে, এ ব্যাপারে আপনি আমাদের কিছু বলুন রাষ্ট্রদূত। হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের চিন্তাভাবনারও পরিবর্তন ঘটেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী শক্তি, গবেষণা এবং নতুন নতুন প্রযুক্তির ব্যবহার অগ্রাধিকার পাচ্ছে। ভারত ফ্রান্স উদ্ভাবন রূপরেখা 2030, এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেই এগিয়ে চলেছে। এই রূপরেখাটি ভারতের বিকশিত ভারত 2047-এর ভাবনাকেও ত্বরান্বিত করছে। ভারত তাদের 2030-এর ভাবনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি, ডিজিটাল প্রযুক্তি, সাইবার নিরাপত্তাকে সামনে সারিতে এসেছে। এছাড়া জৈব প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি, গবেষণা, স্টার্ট আপ এবং শিক্ষা ও বিজ্ঞানের মতো মত বিনিময় করতে ফ্রান্স গভীরভাবে আগ্রহী। এই রূপরেখাটি আগামী বছরগুলিতে দুটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিস্তারে সহায়তা করবে। শুধু তাই নয়, প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে সার্বভৌমত্ব এবং কৌশলগত প্রতিযোগিতাকে ভারত ও ফ্রান্স আগামী দিনের তাদের শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে অধিকার দেবে। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরের সময় তিনি সেদেশের শীর্ষ শিল্প আধিকারিকদের সঙ্গে মত বিনিময়ে এই বিষয়গুলিকে সামনে সারিতে এনেছেন। এর ফলে উভয় দেশের মধ্যে নিবিড় গবেষণা এবং উন্নয়ন গতি পাবে বলে মনে করা হচ্ছে। এবারের সফরে ভারত ফ্রান্স যৌথ এআই কার্যনির্বাহী গোষ্ঠী গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সহায়ক হয়ে উঠবে। উদ্ভাবন রূপরেখা 2030 দুটি দেশের শিক্ষার্থী মহলেও বাড়তি গুরুত্ব পাবে, কারণ এ ব্যাপারে যৌথ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উভয় দেশের বিশ্ববিদ্যালয় স্তরে আগামী দিনে সহযোগিতারও বাড়বে। কাজেই আমি মনে করি উভয় নেতাই নিবিড় উদ্ভাবন ইকোসিস্টেমের পথ ধরে বিশ্ববিদ্যালয়ে, গবেষণাগার, স্টার্ট আপ এবং শিল্পক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে তা উভয় দেশের কাছেই সহায়ক হয়ে উঠবে। সাংবাদিক মাননীয় অনিলজি, আপনি বলছেন যে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। গত কয়েক বছর ফ্রান্স থেকে বিভিন্ন অর্থ নির্মাণ সরঞ্জাম ভারতে এসেছে। উভয় দেশই আগামী দিনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন, তাই তো রাষ্ট্রদূত? উভয় নেতা প্রতিরক্ষা সহযোগিতায় আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি করবে বলে সম্মত জানিয়েছে। এ ব্যাপারে দুইটি দেশই তাদের আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন। আমরা জানতে পেরেছি প্রযুক্তিগত দিক দিয়ে প্রতিরক্ষা গবেষণায় উভয় দেশই যৌথ উৎপাদন এমনকি বিভিন্ন কৌশল প্রণয়নে উভয় দেশ আগামী দিনে একসাথে পথ চলতে সম্মত হয়েছে। তাদের আলোচনায় উঠে এসেছে পরবর্তী প্রজন্মের উন্নত সামরিক বিমান নির্মাণ। উভয় দেশই আগামী দিনে যুদ্ধ বিমান তৈরিতে প্রযুক্তি বিনিময় করবে। এছাড়া ড্রোন সহ বিভিন্ন প্রতিরক্ষা উদ্ভাবন, প্রযুক্তি বিনিময় এবং যৌথ উৎপাদনে ভারত ও ফ্রান্স থেকে একে অপরের পরিপূরক হয়ে উঠবে। ভারতের মেক ইন ইন্ডিয়া এবং প্রতিরক্ষা উৎপাদন কর্মসূচিতে ফ্রান্সের বিভিন্ন কোম্পানি আগামী দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এর ফলে দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং ভারতে প্রতিরক্ষা বাজারের সুযোগও বিস্তার লাভ করবে। সাংবাদিক মাননীয়জি, ভারত ইতিমধ্যেই রাফেল বিমান ক্রয় করতে ফ্রান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ডাসল্ট এভিয়েশন এর অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলি সরবরাহ করবে। তবে এই ধরনের যুদ্ধ বিমান নির্মাণে ভারত প্রায় 50% দেশীয় প্রযুক্তি ব্যবহার করবে। এ ব্যাপারে আপনি শ্রোতাদের কিছু বলুন রাষ্ট্রদূত। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। যুদ্ধ বিমান নির্মাণে ভারত ও ফ্রান্স যৌথভাবে উদ্যোগী হলে ভারতেরই লাভ। এর ফলে ভারতের মেক ইন ইন্ডিয়া গতি পাবে। যৌথ সহযোগিতা দীর্ঘমেয়াদী হওয়ার ফলে যুদ্ধ বিমানের ক্রয়ের ক্ষেত্রেও একটা সমঝোতা হতে পারে। শুধু তাই নয়, যৌথ উদ্যোগ ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা গবেষণা এক যুগের অবসান সৃষ্টি করবে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত এখন নিজের দেশের মাটিতে এই ধরনের যুদ্ধ বিমান প্রস্তুতিতে অনেকটাই এগিয়েছে। সাংবাদিক মানুষ প্রতিম ভুয়ান, রাষ্ট্রদূত ওয়াদা, গত দুদশকের বেশি সময় ধরে ভারত ও ফ্রান্স অসামরিক পরমাণু সহ

প্রতিযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। ক্ষুদ্র এবং মাঝারি পরমাণু চুল্লি তৈরিতে ফ্রান্স ভারতকে আগামী দিনে সহযোগিতা করবে। ফ্রান্সের বিভিন্ন শীর্ষ স্থানীয় কোম্পানি এ ব্যাপারে ভারতের বিনিয়োগ উন্মুখ হয়ে রয়েছে। এ ব্যাপারে আপনি কি বলেন রাষ্ট্রদূত? আমরা জানি সাস্টেইনেবল হায়ারিং অ্যান্ড অ্যাচিভমেন্ট অব দ্য নিউক্লিয়ার এনার্জি ফর দ্য ট্রান্সফর্মিং ইন্ডিয়া বিল, অর্থাৎ শান্তি বিল, ভারতের অসামরিক পরমাণু উন্নয়নের পথে একটি বিরাট পদক্ষেপ। গত বছর ভারত ও ফ্রান্স ক্ষুদ্র ও মাঝারি পরমাণু চুল্লি নির্মাণের পথে যৌথ সহযোগিতামূলক চুক্তিতে স্বাক্ষর করে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারত সফরের সময় উভয় দেশই এই ব্যাপারে সহযোগিতা সুনিশ্চিত করে। এর মধ্যে ছিল জয়পুর পরমাণু শক্তি প্রকল্পের অগ্রগতির বিষয়টি, কারণ ভারত চাইছে অসামরিক পরমাণু চুক্তির হাত ধরে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদন সুনিশ্চিত করা। আমরা জানি ফ্রান্স এ ব্যাপারে ভারতকে সহযোগিতা আশ্বাস দিয়েছে। সব মিলিয়ে বলতে পারি ভারত ও ফ্রান্স পরিবর্তিত বিশ্ব আর্থসামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উভয় দেশই সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে আগামী দিনে পথ চলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারে ফ্রান্স সফরে সেই পরিস্থিতিকেই উজ্জ্বলতর করেছে। মাননীয়জি, আকাশবাণী স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ফ্রান্স সফর এবং তার বিভিন্ন দিক তুলে ধরে আপনি আমাদের শ্রোতাদের অনেক অনেক তথ্য দিয়ে জানাতে সাহায্য করলেন। রাষ্ট্রদূত, অনেক ধন্যবাদ আপনাকেও। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা। এবারের সফরের দুটি দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীরতর হয়েছে। এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত অনিল বাধা। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মানস প্রতিম ভান। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত অথবা তথ্য জানাতে গেলে aiarnewsdocs@gmail.com অথবা 9298909044 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানানো যাবে। মেল আইডি আরেকবার বলি, aiarnsdtalks@gmail.com, ফোন নম্বর 9289094044, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CETA এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
1: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom where we can work together in global value chains, supporting each other's economy and together becoming a force multiplier.
0: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ 11তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স

0: গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে গতরাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়ে। দেশের 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। এদিকে বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পের ঘটনায় ওয়াশিংটনের তৎপরতার কথা জানিয়ে বলেছেন, ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সহমর্মিতার জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেইনবাম ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ব্যক্ত করে মানবিক ত্রাণ সহায়তার কথা ঘোষণা করেছেন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন আজ ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট জেকব এস হেলবার্গের সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে মতবিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পন্থা পদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশের নবনির্বাচিত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি পরিদর্শন করে একথা জানান।
1: I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds.
0: সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রি ইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহতের সংখ্যা 19। SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে।

0: কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি আজ তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অসঙ্গতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এডিজি লখনৌ প্রবীণ কুমার আকাশবাণী সংবাদকে একথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন প্রথমে অযোধ্যা পুলিশ থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ নথিভুক্ত হয়েছে। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এর সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার এর কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির ফলে দেশে সংকটজনক পরিস্থিতিকে দায়ী করেন। মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ ও এমনকি চলাফেরার স্বাধীনতার ওপরেও আরোপ করা হয় বিধিনিষেধ। জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দিল্লিতে আজ সমাপ্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক দুটি প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেটে 136 রান করে। জবাবে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 5 উইকেটে 130 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশ।
1: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं रत्ना पांडे। मुख्य समाचार। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा, भारत ब्रिटेन मुक्त व्यापार समझौता अब तक का सबसे व्यापक समझौता। वेनेजुएला में भीषण भूकंप से मृतकों की संख्या 164 हुई। प्रधानमंत्री नरेंद्र मोदी ने शोक व्यक्त किया। बचाव तथा राहत अभियानों में समर्थन की पेशकश की। प्रधानमंत्री नरेंद्र मोदी 27 से 29 जून तक सेशल्स की यात्रा करेंगे। वे वहां के राष्ट्रीय दिवस स्वर्ण जयंती समारोह में विशिष्ट अतिथि के रूप में शामिल होंगे। भारत बांग्लादेशी नागरिकों के लिए 28 जून से पर्यटक वीजा फिर से शुरू करेगा और फीफा विश्व कप में आज रात फिलाडेल्फिया में ग्रुप ई के मैच में कुरासाओ का मुकाबला आइवरी कोस्ट से। अब समाचार विस्तार से। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि भारत और ब्रिटेन के बीच हुआ मुक्त व्यापार समझौता अब तक भारत द्वारा किए गए सबसे व्यापक समझौतों में से एक है। लंदन में इंडिया ग्लोबल फोरम के यूके इंडिया वीक कार्यक्रम में श्री गोयल ने कहा कि इस समझौते से दोनों देशों को मिलने वाले आर्थिक लाभों की संभावनाएं बहुत अधिक हैं। श्री गोयल ने कहा कि इस समझौते से दोनों देशों के बीच करीब 48 अरब पाउंड के वार्षिक व्यापार को और बढ़ावा मिलेगा।
2: The United Kingdom Free Trade Agreement has...
3: भारत ब्रिटेन मुक्त व्यापार समझौता हमारे उद्योगों को नई दिशा दे रहा है। दोनों देशों के उद्योग वैश्विक मूल्य श्रृंखलाओं में साथ काम करेंगे। ये समझौता दोनों अर्थव्यवस्थाओं को मजबूती प्रदान करेगा। भारत और ब्रिटेन मिलकर वैश्विक स्तर पर नई संभावनाएं पैदा करेंगे।
2: And together becoming a force multiplier.
1: श्री गोयल 3 दिन की ब्रिटेन यात्रा पर हैं। इस दौरान वे 15 जुलाई से लागू होने वाले भारत ब्रिटेन व्यापक आर्थिक और व्यापार समझौते की तैयारियों की समीक्षा कर रहे हैं। इस दौरान उन्होंने कहा कि भारत और ब्रिटेन रक्षा और महत्वपूर्ण खनिजों जैसे क्षेत्रों में भी सहयोग बढ़ा रहे हैं।
2: Partnership with UK is taking many more dimensions.
3: ब्रिटेन के साथ हमारी साझेदारी कई नए आयाम ले रही है। प्रौद्योगिकी, निवेश, रक्षा और महत्वपूर्ण खनिज क्षेत्रों में सहयोग।

পরে এখানে অমিত কুমার, শৈলেন্দ্র সিং ও অন্যান্যরা শুনছেন খট্টা মিঠা ছবির গান রাজেশ রোশন সুরারোপিত।

একটা পিটার ছবির পর এখন শুনব জুলি সিনেমার সমস্ত গান। অবশ্যই সুরকার রাজেশ রেশন, প্রথম শিল্পী আশা ভোসলে, উষা মঙ্গেশকর।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই আবহাওয়ার রাত্রিকালীন খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম, মাফ করবেন, বেশি। আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ সর্বোচ্চ ছিল 100%, সর্বনিম্ন 71%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.88 মিলিমিটার। সমুদ্র নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে প্রথম অধিবেশন সকাল 6:50 রয়েছে সুবদ্ধ সঙ্গীত। কাল শুনবেন খেয়াল পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:25 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন এন্দ্রাণী সাহা। 6:35 রামচরিত মানস, কাল 153 পর্ব। 6:45 নজরুলগীতি শোনাবেন সুরুপিয়াসী গোষ্ঠী। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে অর্পণ চেন্নাইয়া। 8:30 দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। 8:45 আধুনিক গান মধুচ্ছন্দ ভট্টাচার্যের কণ্ঠে। 9:10 রাস্তারা, উপস্থাপনায় শর্মিলা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপা চন্দ। 12:00 সর্বি। 1:10 পাশ্চাত্য সঙ্গীত। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন সারেঙ্গী শিল্পী উমেশ মিশ্রা। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রয়েছে রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় দীপিকা গুপ্তা। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুলগুলশন। 7:10 আধুনিক গান মধুচন্দ্র ভট্টাচার্যের কণ্ঠে। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্মার্ট লাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠানে, উপস্থাপনায় শিশিরিয়া বন্দ্যোপাধ্যায়। 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে সুবাসিত। কাল শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস। 6:40 আপনার স্বাস্থ্য, ড্রাগের নেশা সর্বনাশ, উপস্থাপনায় ডাক্তার তপব্রত গুহরায়। 6:45 প্রাত্যহিকের, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন ইন্দ্রাণী সাহা। 8:00 জানাও জানা, পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান, কাল তৃতীয় পর্ব, বলবেন ডক্টর প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী। 1:05 নিরাময়, মাদকদ্রব্যের অপব্যবহার, এ নিয়ে বলবেন ডক্টর সুদেশ্বর চট্টোপাধ্যায়, রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:30 গান্ধী চর্চা, বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। 8:30 সঙ্গীতালিক্ষ্য,

শখের শহীদ মিলন, কাঠপালা, রচনা ও প্রযোজনা নুরুল আলম। নটায় গানে গানে বাংলা চাচিবির গানের অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট, প্রযোজনা ধর্বাদে। সঙ্গীত একাডেমি পুরস্কারপ্রাপ্ত পার্বতী দাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন অর্পিতা পোদ্দার। 10:00 সময় রয়েছে গানের বেলা, উপস্থাপনায় সুতপ চট্টোপাধ্যায়। 11:00 যুব অনুষ্ঠান তরুণীর স্বপ্ন, উপস্থাপনায় শিপর্ণা পাল ও কিংসু ঘোষ। 12:00 আধুনিক গান শোনাবেন মধুচন্দা ভট্টাচার্য। 12:15 দোতারা বাজি শোনাবেন স্বপন কুমার বর্মন। 12:30 উনজমির ধুলো ফসল। 1:45 মহিলা মহল, আলাপি কলম, গল্প পাঠে তিস্তা চক্রবর্তী, কবিতায় রীনাগিরি, উপস্থাপনায় সোমা সাহা। ২:30 সাঁওতালি অনুষ্ঠান দ্বিতীয় অধিবেশন, 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিথুল সাহা। বাইরে থেকে কর্তগণ এই অনুষ্ঠান অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, সপ্তম শ্রেণীর ভূগোল নিয়ে বিআরএ ইউনাইটেড হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক কৌশিক চেন্না ও সঙ্গে তিনজন ছাত্র। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:30 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, বলবেন ভাস্কর লেট। 8:00 নাটক দুর্গেশ নন্দিনী, কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন খেয়াল শিল্পী নৈরিতা তন্ত্রী। 9:30 রবীন্দ্রসঙ্গীত সৌমিত্র সরকারের কণ্ঠে। 9:40 দোতলা বাজি শোনাবেন স্বপন কুমার বর্মন। 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শোনাবেন সুরূপী আশি। 10:45 আধুনিক গান শোনাবেন মধুচন্দ্র ভট্টাচার্য। 11:00 গজল শিল্পী গুরজিৎ সিং সেঠি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শোনেন তবলা পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচারতরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চিত পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:06 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।